0: আরে একো ছাড়া আরে একো
1: তুয়ান জাওয়ালো নাই না ক্লক না পিএম মুনাগন কালকে মাক মোরা নামের ওয়ালো
2: ইউ না মেরে বুক মাক নারাই ই নো তুয়ান জাওয়ারা কাওয়াং আইন গা গালেবেন কোমর সিরে পিং ওর কাঙা মাইন মাক্কা দোয়াল গায়ু রেডিও